0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা, আকাশে মেঘ আর রোদের লুকোচুরি, হিমেল হাওয়ার এই বিকেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার, 18 জুন 2026 সাল। সেই সাথে জানিয়ে রাখছি আজকের এই অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উরাঞ্জারি উই উরাং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দেই এবং তাদের অতীত বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রিট আইল্যান্ডদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি, যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের এক ঘন্টার এই অনুষ্ঠানের শুরুতেই থাকছে শীর্ষ খবর, থাকবে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 04397997667 নাম্বারে। আবারও বলছি, লিখে নিতে পারেন 04397997667 নাম্বারে। আমাদের জানান অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। চলুন জেনে নেওয়া যাক আজকের কন্টেন্টগুলো। অবস্থা সুযোগ নিয়ে অনেক ব্যবসা মূল্য বাড়িয়ে থাকে, কিন্তু এই প্রক্রিয়াটি কতটা আইনসঙ্গত, থাকবে এ নিয়ে একটি প্রতিবেদন। আজকের কমিউনিটি পডকাস্টে রয়েছে বাগান করার নানা দিক নিয়ে একটি সাক্ষাৎকার। আজকের অতিথি সাইফুল কাজী, শুনবেন এর তৃতীয় ও শেষ পর্ব। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার জন্য হেক্স লোন নিয়ে একটি পুরনো প্রতিবেদন। থাকবে একটি পুরনো সাক্ষাৎকার শিল্পী চন্দ্রিমা চক্রবর্তীর সাথে। এছাড়াও থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় গানসহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সব কিছুর আগে শীর্ষ খবর। শীর্ষ খবরের শুরুতেই অস্ট্রেলিয়ার খবর। সিডনির দক্ষিণ পশ্চিমে বুধবার রাতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় 1 ও 5 বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট টিমোথি কালম্যান জানান, বুধবার বিকেলে ক্যামব্রা মাটায় একটি প্র্যামে থাকা শিশু দুটিকে একটি গাড়ি ধাক্কা দেয়। গাড়িটি একজন পুরুষ চালক চালাচ্ছিলেন। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য গাড়িচালক ও প্রত্যক্ষদর্শীরা শিশুদের বাঁচাতে CPR দেওয়ার চেষ্টা করেন, এমনকি একটি শিশুকে উদ্ধার করতে গাড়িটিকে পাশেও কাত করে দেওয়া হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শিশু দুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
3: The driver is 56-year-old male. He's been arrested and conveyed to Liverpool Hospital for mandatory blood and urine sampling. Crash Investigation Unit will take carriage of this investigation, assisted by police from Fairfield Detectives.
2: ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে সিনেটর পলিন হ্যানসেনের প্রথম ভাষণের সময় হওয়া একটি প্রতিবাদ কর্মসূচির তদন্ত করতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে অনুরোধ করা হয়েছে। ন্যাশনাল প্রেস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, সিনেটর বক্তব্য চলাকালে প্রতিবাদী ব্যানার প্রদর্শনের ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ তারা FP কাছে হস্তান্তর করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিবাদ কর্মসূচির জন্য তৃতীয় পক্ষ দায়ী এবং ক্লাবের কোনো কর্মী বা ঠিকাদার এতে জড়িত ছিলেন না। প্যানিংটন ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার ড্রাগ ফান্ডিং নীতিতে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্তমানে প্রতি 3.5 ঘন্টায় একজন করে অতিরিক্ত মাত্রায় ড্রাগ সেবনের কারণে মারা যাচ্ছে। সংস্থাটির মতে, বর্তমান নীতি কার্যকর হচ্ছে না এবং ড্রাগ জনিত মৃত্যুর সংখ্যা এখন জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার প্রায় দ্বিগুণ। প্রধান নির্বাহী জন রায়ান বলেন, ড্রাগ খাতে বরাদ্দ অর্থের বড় অংশ এখনও আইন প্রয়োগকারী সংস্থার পেছনে ব্যয় করা হচ্ছে, অথচ চিকিৎসা ও ক্ষতি হ্রাসমূলক উদ্যোগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।
4: I think we've continued to fund law enforcement at 2/3 of the drug budget and giving hardly any money to harm reduction or safety initiatives. And if you keep ignoring the evidence and do business as usual, it's only logical and inevitable that the overdose toll will climb, and that's what we're seeing.
2: Amazon জানিয়েছে মেলবোর্নের বাইরে তারা যে নতুন ডেটা সেন্টার নির্মাণ করছে সেখানে রিসাইকেল ওয়াটার সরবরাহের পরিকল্পনা রয়েছে। গ্রেটার ওয়েস্টার্ন ওয়াটার ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরন ফিটজেরাল্ড বলেন মেলটনে এই প্রকল্পে তাদের প্রতিষ্ঠান অ্যামাজনের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে এবং কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা। প্রস্তাবিত এই স্থাপনাটি ভিক্টোরিয়ার প্রথম ডেটা সেন্টার হবে যেখানে পরিশোধিত রিসাইকেল ওয়াটার ব্যবহার করা হবে। এর আগে কিছু সেবা প্রদানকারী সংস্থা সতর্ক করেছিল যে 2035 সালের মধ্যে সিডনির ডেটা সেন্টারগুলো প্রতিদিন 250 মেগালিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারে, যা পানীয় জলের সরবরাহের উপর চাপ সৃষ্টি করতে পারে। এবার আন্তর্জাতিক খবর। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন এতে অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেছে। ফ্রান্সে G7 মিটিংয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তিন দিন আগে যে শান্তি চুক্তি ঘোষণা করা হয় তারপর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বেশ বেড়েছে এবং সেই সাথে আশা করেন এর মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। রাশিয়া এবং চায়নার প্রশংসা করে তিনি বলেন দেশ দুটি সংঘাতের বাইরে থাকলেও আমেরিকানদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে। খেলার খবর ফুটবল। বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে কেপ ভার্দে দ্রুতই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দলগুলোর একটিতে পরিণত হয়েছে। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের অন্যতম সেরা পারফর্মার অভিজ্ঞ গোলরক্ষক ভার্জিনিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা হঠাৎ করেই বেড়ে গেছে। 40 বছর বয়সী এই গোলরক্ষকের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা বিশ্বকাপে অভিষেকের পর কয়েকদিনের মধ্যেই প্রায় 50,000 থেকে বেড়ে 1,20,00,000-এর বেশি হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর।
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে।
5: Price gouging is for sure what's happening. It's what Australia's become now, all about price gouging.
6: I think the prices have been hiked prematurely. I think a lot of the petrol companies saw that the war with Iran was happening and they thought that they could straight away raise the prices without actually waiting to see how that panned out.
7: I think there's always been price gouging in petrol. The service stations have been in cahoots for years.
2: চলমান জ্বালানি সংকটের চাপ কমাতে অস্ট্রেলীয় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি আবগারি বা ফিউল এক্সাইজ সাময়িকভাবে কমানো এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন বা ACCC-কে আরও ক্ষমতা দেওয়া। কিন্তু এসব ব্যবস্থা কি যথেষ্ট?
8: Treasury, you've directed the ACCC to crack down on fuel price gouging. But price gouging is not illegal in Australia.
2: মার্চের শেষ দিকে প্রশ্নোত্তর পর্বে সংসদে এই মন্তব্য করেন কুয়ং আসনের স্বতন্ত্র এমপি মনিক রায়ান।
8: Prices are set by retailers and drivers are still angry about getting ripped off at the bowser. You're cutting excises, but how can drivers be sure that retailers will cut prices?
2: SBS Examines-এর এই পর্বে আমরা প্রাইস গাউজিং বা সুযোগ নিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি বিশ্লেষণ করেছি এবং প্রশ্ন তুলেছি ভবিষ্যতে জ্বালানির দামের ধাক্কা মোকাবেলায় অস্ট্রেলীয়রা কিভাবে প্রস্তুত থাকতে পারে।
9: Suddenly everyone's talking about how prices are going to go up, but consumers don't know what fuel costs add to a particular product. How much should a product increase in price? And it's that lack of knowledge that allows firms to increase their profits during these kinds of crises.
2: একথা বলছেন অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ম্যাট গ্রাডনফ। তিনি SBS এক্সামিনসকে জানান 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর অস্ট্রেলিয়ায় যুদ্ধকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফা ও মূল্য বৃদ্ধির বেশ কিছু উদাহরণ তারা খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ কিছু পণ্যের দাম শ্রম ব্যয় ও স্বাভাবিক মুনাফা মেটানোর প্রয়োজনীয়তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। গ্র্যাডনফ বলেন, মূল্য নির্ধারণ সংক্রান্ত আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই সীমিত।
9: Most people don't know that, but it is not illegal to price gouge. If a firm sees that everybody's talking about price increases and they decide on the back of that to increase their prices, even though their costs haven't gone up, that's perfectly legal. What is illegal is if firms all get together and fix the price formally, and it is also illegal to mislead consumers. So if firms go out and say, I'm only increasing my prices by the increase in costs, if that's not true, then that's illegal.
2: এপ্রিলের শুরুতে ACCC জানায় তারা অস্ট্রেলিয়ার দূরবর্তী ও আঞ্চলিক এলাকার সরবরাহকারীদের তদন্ত করছে, কারণ কিছু অভিযোগে বলা হয়েছে সেখানে জ্বালানি সারচার্জ 70% বেশি বেড়েছে। শুধু আঞ্চলিক এলাকাই নয়, শহরাঞ্চলেও ক্যাফে, রেস্তোরাঁ এবং ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় অতিরিক্ত জ্বালানি সারচার্জ আরোপের খবর পাওয়া গেছে। ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসাগুলোকে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে ACCC চেয়ারম্যান জিনা ক্যাট গটলিব বলেন, ব্যবসাগুলোকে মনে রাখতে হবে যে মূল্য ও সারচার্জ নির্ধারণের সিদ্ধান্ত তাদের প্রতিযোগীদের থেকে স্বাধীনভাবে নিতে হবে। প্রতিযোগীদের মধ্যে মূল্য সমন্বয় করা প্রতিযোগিতা আইনের গুরুতর লঙ্ঘন। SBS এক্সামিন্স এবং SBS নেপালি ও SBS চাইনিজের সহকর্মীরা চলমান জ্বালানি সংকট ও সরকারের পদক্ষেপ নিয়ে অস্ট্রেলীয়দের মতামত সংগ্রহ করেছেন।
7: Australia doesn't have much competition. We're appalling compared to the rest of the world.
10: If they could focus on making sure the petrol stations, they make their price almost similar instead of randomly hiking the price, I think that will be more beneficial.
2: বিশেষজ্ঞদের মতে, সুস্থ প্রতিযোগিতা হলো অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিষেধক। কিন্তু যদি কোনো খাতে সরবরাহকারী প্রতিষ্ঠানই হাতে গোনা কয়েকটি হয়, তাহলে কি হবে?
11: A challenge we have in Australia, we have fewer firms supplying us, and so we see that in petrol, we see that in banking, supermarkets. These companies have market power, and so when you only have a few players in a market, the lack of competition, the lack of entry, also means you'll get higher prices.
2: এ কথা বলছিলেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণার রিচি চেয়ার অধ্যাপক ডেভিড বায়ার্ন। তিনি SBS এক্সামিনসকে বলেন, প্রতিযোগিতার অভাব অবশ্যই একটি সমস্যা, তবে প্রতিটি মূল্যবৃদ্ধি যে প্রাইস গাউজিং তা নয়। কোনো অনিয়ম প্রমাণ করতে হলে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত প্রয়োজন।
11: If we had the relevant rich demand data on what firms, what their revenues look like and what their demand looks like when they change their prices for bread, for petrol, for electricity, and if we had a better idea of what their underlying costs of supplying us that bread or that electricity are, then we would be in a position to test.
2: তিনি আরো বলেন, সম্ভাব্য অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে ভোক্তারাও কিছু ভূমিকা রাখতে পারেন।
11: Keeping that conversation going is in itself one way of trying to help consumers be aware that, you know, there's deals out there and that these markets will operate more competitively the more engaged we are.
2: ACCC অস্ট্রেলীয়দের বিভিন্ন জায়গার দাম তুলনা করে দেখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের ফিউল চেক বা সার্ভিস ভিক্টোরিয়ার মতো সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে কম দামে পেট্রোল খুঁজে নেয়ার আহ্বান জানিয়েছে। আরেকটি জনপ্রিয় পেট্রোল মূল্য পর্যবেক্ষণ অ্যাপ হল পেট্রোল স্পাই। এর প্রতিষ্ঠাতা আন্দ্রেই ফিরসভ SBS রাশানকে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অ্যাপের ব্যবহারকারী সংখ্যা 6-8 গুণ বেড়েছে। তার মতে, এ ধরনের প্ল্যাটফর্মও সম্ভাব্য অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে ভোক্তাদের একটি কার্যকর হাতিয়ার।
12: We have hundreds of thousands of people using the service every day, and I suppose that's exactly the reason why people use the service.
5: It's basically gone to hell in a handbasket. It's not good, is it, really? Expensive, and what can we do? Nothing but pay it. Or don't drive.
13: It's affecting us because some of the customers, they start to prefer buses or trains rather than using the taxi.
14: I got the bus here for a start. I didn't drive. I'm obviously not going to do long trips, just driving locally, and I'm not panicking about it really.
2: দাম ওঠানামা অব্যাহত থাকায় প্রশ্ন উঠছে ভবিষ্যতের মূল্যবৃদ্ধির জন্য অস্ট্রেলীয়রা কিভাবে প্রস্তুত হতে পারে। মনাশ বিশ্ববিদ্যালয়ের টেকসই পরিবহন ও নিরাপত্তা গবেষণা বিভাগের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর বেন বেক এসবিএস এক্সামিনসকে বলেন, বর্তমান জ্বালানি সংকট অস্ট্রেলিয়ার গাড়ি নির্ভরতার বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। তার মতে অস্ট্রেলিয়ার প্রায় 50% মানুষের কাছে নিয়মিত, নির্ভরযোগ্য ও সহজপ্রাপ্য গণপরিবহন নেই।
15: The systems and urban environments that we've created mean that we don't really provide Australians with alternative, affordable, safe and healthy modes of transport. And that's the real opportunity here.
2: Australia Institute-er Matt Gradnoff bolen, bhobishyoter mullobriddhir dhakka theke manushke rokkha korte aro aingoto sanskar proyojon.
9: The government is introducing legislation to stop price gouging, but only in one industry, supermarkets. Now, the big question is, why doesn't the government then extend that to all industries?
2: অন্যদিকে অধ্যাপক বায়ার্ন মনে করেন, বিদ্যুতের উৎস বহুমুখী করা হলে তেলের দামের ধাক্কার বিরুদ্ধে অর্থনীতিকে আরও সহনশীল করা সম্ভব।
11: In a country that has renewables with sun and solar, like we are like the oil dominant equivalent for renewables and it's all produced onshore. If you do start tilting transportation sectors towards renewable produced electricity, you get robustness then to these world oil price movements.
2: প্রাইস গাউজিং বা সুযোগ নিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছেন লেরা সভেৎস ও ড্যানিস ফ্যাং। প্রতিবেদন তৈরি করতে সহায়তা করেছেন এসবিএস নেপালি, এসবিএস রাশান এবং এসবিএস চাইনিজের সাংবাদিকরা। বাংলায় ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। শ্রোতা বন্ধুরা, এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আরও প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।

0: এনআইটিভিতে দেখুন অ্যাবরিজিনাল এবং টরে স্ট্রেট আইল্যান্ডারদের নিয়ে বিভিন্ন বিষয়। এনআইটিভি দেখুন চ্যানেল 34 এবং SBS অন ডিমান্ডে। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে। SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30 এবং SBS ভাইসল্যান্ড দেখুন চ্যানেল 31। মহান শিক্ষকরা সবসময়ই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপায় খোঁজেন। SBS লার্নে রয়েছে পাঠ্যসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ নানা অনলাইন উপকরণ। ভিজিট করুন sbs.com.au/learn।
1: SBS Audio.
2: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
3: SBS Chill.
4: SBS Pop Asia. Non-stop Asian pop.
5: Can you describe that feeling for people who haven't experienced it?
6: SBS Hindi uplabdh karwata hai.
7: Far from the partisan politics of...
2: সংবাদ শুনুন 60-এরও বেশি ভাষায়। সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
1: sbs.com.au/audio।
8: SBS বাংলা শ্রোতাদের আবারও এই মেঘলা পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে পরিবেশন করছি আজকের অনুষ্ঠানের বাকি অংশ। সাথে আছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 18 জুন 2026 সাল। অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন শনিবার সন্ধ্যা 6টায় SBS টুতে। আজকের বাকি অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে আরও কিছু প্রতিবেদন ও সাক্ষাৎকার। আজকের কমিউনিটি পডকাস্টে রয়েছে বাগান করার নানা দিক নিয়ে একটি সাক্ষাৎকার। আজকের অতিথি সাইফুল কাজী, শুনবেন তার সাক্ষাৎকারের তৃতীয় পর্ব। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার জন্য হেক্স লোন নিয়ে একটি পুরনো প্রতিবেদন। থাকবে একটি পুরনো সাক্ষাৎকার শিল্পী চন্দ্রিমা চক্রবর্তীর সাথে। সেই সাথে আমাদের লাইব্রেরি থেকে রয়েছে কিছু মন মাতানো গান সহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট। নানা আয়োজনে ভরপুর আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এই দারুণ বিকেলটি উপভোগ করুন। সাথে নিতে পারেন গরম গরম এক কাপ চা কিংবা কফি। এখন শুনবেন বাগান করার নানা দিক নিয়ে একটি সাক্ষাৎকার। আজকের অতিথি সাইফুল কাজী, পরিবেশন করছেন সহকর্মী সুজন চক্রবর্তী।
9: SBS বাংলা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন চক্রবর্তী। অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনে অনেকেই নিজের শখকে নতুনভাবে আবিষ্কার করছেন। কেউ রান্না, কেউ সঙ্গীত, আর কেউ বেছে নিচ্ছেন গার্ডেনিং। আজ আমরা কথা বলবো এমন একজন বাংলাদেশি উদ্যোক্তা সাইফুল কাজীর সঙ্গে, যিনি সিডনি বাংলা গার্ডেনিং এবং হটকেক প্লান্টস অ্যান্ড গার্ডেনিং এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে গাছপালা ও বাগানকে শুধু শখ নয় বরং একটি সফল উদ্যোগে পরিণত করেছেন। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন তিন পর্বের সাক্ষাৎকারটির শেষ পর্ব। মিস্টার সাইফুল, SBS বাংলায় আপনাকে স্বাগত।
10: ধন্যবাদ আমাকে SBS বাংলার পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে SBS বাংলার সব শ্রোতাদেরকে, শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।
9: কাজের কথা বলছিলাম, হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছিলাম। সেই ক্ষেত্রে যেমন বাংলাদেশে দেখা যায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় বা জেলায় নিজেদের অফিস রেখে কৃষি অফিসাররা অন্যদেরকে মোটিভেট করেন, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কি এই ধরনের কোনো প্ল্যাটফর্ম আছে যারা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য আপনাকে সাজেশন দিবে, এবং যদি থেকে থাকে তারা কিভাবে কাজ করে?
10: কেউ যদি কোনো গার্ডেনের ব্যাপারে অথবা গাছপালার উৎসর ব্যাপারে যদি কাউন্সিলের সাথে কথা বলেন, কাউন্সিল, আমি বিশ্বাস করি কাউন্সিল ওদের সাধ্যমতো সাহায্য করবে। কিন্তু এখন আমি কোনো প্রোঅ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটি এখন পর্যন্ত আমি আমার চোখে পড়ে নাই।
9: সেক্ষেত্রে ব্যবসায়িক উদ্যোগে গার্ডেনিং এর জন্য কি কোনো কাউন্সিলের অনুমতির প্রয়োজন পড়ে?
10: হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা বিজনেসের জন্য নার্সারি খুলবেন, এই ক্ষেত্রে নর্মালি তো বিজনেস যে কি রুলস রেগুলেশন আছে সেগুলো তো মানতে হবে, ইএবিএন নাম্বার থাকতে হবে, আপনার আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে, তা পারমিশন থাকতে হবে কাউন্সিল থেকে। এখন কেন কাউন্সিলের পারমিশন ডিপেন্ড করে কোন কাউন্সিলে আপনি অধীনে আপনি আসেন, যে কাউন্সিলের অধীনে আসেন ওই কাউন্সিল থেকে আপনার জেনে নিতে হবে যে আপনি যেখানে গার্ডেন করবেন অথবা নার্সারি করবেন এটা অ্যালাউড কিনা, এইটা হচ্ছে কাউন্সিল থেকে জানা। আদারওয়াইজ আপনি যদি কোনো নার্সারি খুলতে চান এতে কোনো ধরনের সেপারেট কোনো ধরনের লাইসেন্সিং এর প্রয়োজন হয় না। তবে কিছু রুলস রেগুলেশন কিছু ল আমাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে, যেমন আপনি বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যাক্ট 2016 এইটার আন্ডারে নেটিভ প্লান্টগুলা আমরা কালেক্ট করব, ওয়াইল্ড থেকে কালেক্ট করব, তারপর প্রপাগেশন করব, মানে গাছপালা বানাবো বিক্রি করব, এটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, এই ক্ষেত্রে এটার জন্য লাইসেন্সিং সিস্টেম আছে এবং নিতে হবে। আর আরেকটা আছে, মনে করেন আপনি যখন গাছ বিক্রি করবেন এই ক্ষেত্রে আপনার কিছু রুলস রেগুলেশন আপনার উপর করে, সেইটা সেইটা আন্ডার নিউ সাউথ ওয়েলস বায়োসিকিউরিটি অ্যাক্ট 2015 এর আন্ডারে, এবং এই ক্ষেত্রে আপনাকে সুস্থ গাছ বিক্রি করতে হবে, ডিজিজ ফ্রি গাছ বিক্রি করতে হবে। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, অনেক প্লান্ট আছে এগুলা বলে প্লান্টস ব্রিডার্স রাইট, দ্যাট মিন্স কিছু কিছু প্লান্ট আছে কিছু কিছু মানুষ ওরা তৈরি করে বা প্রপাগেশন করে, এই ক্ষেত্রে ওদের কপিরাইট আছে, এই ক্ষেত্রে আমরা ওইটা ইচ্ছে করলেই নতুন গাছ বানায় বিক্রি করতে পারবো না। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কোন কোন গাছ প্লান্টস ব্রিডার্স রাইট আছে। আর আরেকটা জিনিস করতে হবে যে আমাদেরকে যখন আমরা গাছ বিক্রি করি গাছটা ভালোভাবে লেবেলড হতে হবে, যাতে কাস্টমার বুঝতে পারে এটা গাছ কি, এবং যদি সম্ভব হয় গাছের পরিচর্যা অথবা গাছ সম্বন্ধে যতটুকু ইনফরমেশন, মেইনলি এইগুলা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এইখানে যে প্লান্ট মুভমেন্ট, আমরা ইচ্ছে করলেই প্লান্ট এক স্টেট থেকে আরেক স্টেটে নিতে পারবো না, আমাদের মধ্যে কিছু ওই যে রেস্ট্রিকশন আছে, যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অ্যান্ড তাজমানিয়া, ওইখানে আমাদের নিউ সাউথ ওয়েলস থেকে খুব রেস্ট্রিক্টেড কোনো প্লান্ট মুভ করা, তারপর কুইন্সল্যান্ডে অনেক রেস্ট্রিকশন আছে, অন্যান্য স্টেটসও রেস্ট্রিকশন আছে, ডিপেন্ড করে আপনি কোন স্টেটে আছেন আর ডিপেন্ড করে আপনি কোথায় কোথায় আপনি প্লান্টগুলা মুভ করবেন, এই ক্ষেত্রে ওয়েবসাইটে ডিটেল ইনফরমেশন আছে, এই ডিটেল ইনফরমেশন থেকে জানা যাবে। মেইনলি আমি বলবো কেউ যদি এইসব ব্যাপারে কিছু জানতে চায় আমি বলবো যে নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ প্রাইমারি ইন্ডাস্ট্রি ওদের ওয়েবসাইটে যেতে পারে, আর আর যদি এই ওয়েবসাইটে কেউ না যেতে পারে যে বায়োসিকিউরিটি নিউ সাউথ ওয়েলস বায়োসিকিউরিটি অ্যাক্টের উপর যে ওয়েবসাইট আছে ওইটায় যেতে পারে, ওইভাবে জানতে পারবে যে কোনটা কোথায় মুভ করবে আর করবে না। আদারওয়াইজ কেউ যদি ওর ব্যাকইয়ার্ডে গাছ তৈরি করে বিক্রি করতে চায় এবং এইটা যদি এই যে রুলসগুলো বলছি এই রুলসগুলোর মধ্যে থাকে, এবং হয়তো আমি দুই একটা মিসও করতে পারি কিন্তু মেজরগুলো আমি বলছি এইগুলোর মধ্যে থাকে, আমি দেখি না কেন একজন সুন্দরভাবে সাকসেসফুলি করতে পারবে না।
3: সবশেষে জানতে চায় যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ আপনি যে দুটো প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছিলেন এগুলোকে আপনি বড় নার্সারি ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চান কিনা আগামী 5-10 বছর।
10: আমার স্বপ্ন প্রাইমারি স্টেজে ফুলফিল হয়ে গেছে। প্রাইমারি স্টেজ ছিল যে আমি আমার ছোটবেলার স্বপ্নটা আবার সামনে নিয়ে আসব, আমার গাছপালা আমার যে প্রিয় গাছপালা এগুলো নিয়ে ওদের মধ্যে আমি থাকবো আসিম। সেকেন্ড স্বপ্নটা আমি আমাদের কমিউনিটি বাংলা ভাষী কমিউনিটিদেরকে ইন্সপায়ার করব। আমার মনে হয় আমি অনেকটা করছি, আমার কারণ যেভাবে আমি ফিডব্যাক পাচ্ছি করছি। এখন আমি যেহেতু এটাকে একটা কমার্শিয়াল স্টেজে আমি নিতে চাচ্ছি, কিন্তু আমি কমার্শিয়াল স্টেজে যতই নেই কিন্তু আমার যে সামাজিক দায়িত্ব আছে এবং ইন্সপিরেশনের দিক দেওয়া এবং এবং মানুষকে হেল্প করার ওইটাতে আমি কখনো পিছপা হব না, কিন্তু কমার্শিয়াল সাইডে আমি হয়তোবা বৃহৎ আকারে করব এবং এটা হয়তো হটকেক প্লান্টস অ্যান্ড গার্ডেনিং এর ব্যানারে হবে এবং আমার হটকেক এই নামেই প্রমোট করব।
3: সবশেষে দাদা, এসবিএস বাংলার গার্ডেনিং প্রিয় শ্রোতাদের জন্য যদি আপনার কোনো বার্তা থাকে?
10: আমি সবাইকে বলবো, যাদের ব্যাকইয়ার্ড আছে অথবা ব্যালকনি আছে, যে কোনো জায়গা আছে, গাছ লাগান। আমরা এই পৃথিবী থেকে অনেক কিছু নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, সব সব ধরনের বেঁচে থাকার জন্য সবই পাচ্ছি, আমরা কি দিচ্ছি? চলেন আমরা সবাই মিলে গাছ লাগাই, যার জায়গা আছে ওর মাটিতে গাছ লাগাইব, যাদের মাটি নাই ইউনিটে থাকেন ব্যালকনিতে পটে গাছ লাগাই, যে যেখানে পারি খালি জায়গা না রেখে আমরা গাছ লাগাই। সেখান থেকে আপনিও উপকৃত হবেন, আবার বন্য প্রাণীরাও, পাখি পশু পাখি ওরাও উপকৃত হবে, এবং আমাদের এই বিউটিফুল ওয়ার্ল্ডকে আমরা কিছু একটা ব্যাক করতে পারবো, কিছু হলেও একটু ঋণ শোধ করতে পারবো।
3: মিস্টার সাইফুল কাজী, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
10: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
8: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আজকের অতিথি সাইফুল কাজীর সাক্ষাৎকারটি, বাগান করার নানা দিক নিয়ে এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের সহকর্মী সুজন চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, এবার একটি গান শোনার সময়। আজ শোনা যাক দারুণ একটি জমজমাট গান শিল্পী মুজা ও সহশিল্পীদের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন শিল্পী মুজা ও সহশিল্পীদের কণ্ঠে দারুণ জমজমাট এই গানটি। আপনাদের পছন্দের কোনো গান থাকলে আমাদের জানান, SBS বাংলার ফেসবুক পেজে, আমরা তা বাজাতে চেষ্টা করব। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থাকবে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার জন্য হেক্স লোন নিয়ে একটি পুরনো প্রতিবেদন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে, শোনার আমন্ত্রণ রইল, ফিরছি বিরতির পর।
1: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
2: চোখ রাখুন SBS টিভি এবং রেডিও চ্যানেলগুলোতে। এখন কি হচ্ছে ও সামনে কি আসছে, ভিজিট করুন sbs.com.au/guide। চ্যানেল 33-তে দেখুন SBS ফুড, এতে পাবেন সুস্বাদু নাম করা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33-তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla-তে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়।
0: SBS বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে। মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 18 জুন 2026। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের মাঝ পর্বে আমরা চলে এসেছি। এখন শুনবেন অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার জন্য হেক্স লোন নিয়ে একটি পুরনো প্রতিবেদন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে, সহকর্মী তারেক নুরুল হাসানের পরিবেশনায়।
3: নিয়মিত আপডেট জানতে দেখুন আমাদের অনলাইন ও সোশ্যাল মিডিয়া, ভিজিট করুন sbs.com.au/bangla এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হায়ার এডুকেশন লোন প্রোগ্রাম বা হেল্প প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 30 লক্ষ মানুষ অস্ট্রেলিয়া সরকারের ঋণ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে ইচ্ছুক যে কোনো নাগরিক এই ঋণের মাধ্যমে চাকরি সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত কোর্স ফি প্রদান স্থগিত রাখার জন্য যোগ্য হতে পারেন।

0: অবশ্যই একটি কমনওয়েলথ সাপোর্টেড প্লেসে তালিকাভুক্ত হতে হবে।
1: A Commonwealth supported place known as a CSP, this is where a student enrolls at a university and the government pays a subsidy directly to the university, so the overall cost of the course for the student is reduced. However, a student would still need to cover some of the cost of the course, and that's where a help loan becomes important because if they're eligible, then they could take out a help loan to cover that remaining amount.
0: হেক্স হেল্প এর মাধ্যমে টিউশনের অবশিষ্ট অংশ পরিশোধ করা যায়, কিন্তু সেটি কোনোভাবেই বাসস্থান বা অন্যান্য ব্যয়ের জন্য ব্যবহার করা যাবে না। মিস স্টকওয়েল বলেন, হেক্স হেল্প বা ফি হেল্প পাওয়ার জন্য কারো যোগ্যতা নির্ভর করে তিনি কোথায় পড়াশোনা করছেন তার উপরে।
1: You would apply for one or the other depending on your enrollment. They both help a student pay for a higher education course, but a HECS help loan can be used where you're enrolled in the CSP, and a fee help loan can be used if you're enrolled in a full fee paying place, which is a non-subsidized place at a university in Australia.
0: হেক্স হেল্প এবং ফি হেল্প নেওয়ার মূল সুবিধা হলো তখন শিক্ষার্থীদের তাদের কোর্স ফি অগ্রিম পরিশোধ করা লাগে না। যদিও সব শিক্ষার্থী কমনওয়েলথ সাপোর্টেড প্লেস বা হেল্প ঋণ পাওয়ার যোগ্য নন। ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রেনেই হিন্ডমার্শ ব্যাখ্যা করে বলেন, হেল্প ঋণ পাওয়ার যোগ্যতা নির্ভর করে আবেদনকারীর নাগরিকত্ব অথবা ভিসা এবং রেসিডেন্সি স্ট্যাটাসের উপরে।
2: So this includes Australian citizens with plans to study at least some of their course in Australia. And in terms of visa holders, current or eligible former New Zealand special category visa holders who meet long-term residency requirements and commit to studying their entire course in Australia are eligible. Permanent or eligible former humanitarian visa holders who will be living in Australia during the duration of their course are eligible too, as well as Pacific engagement visa holders.
0: বিদেশি পেশাদাররা কোনো কোনো ব্রিজিং কোর্স গ্রহণের জন্য একটি নির্দিষ্ট ফি হেল্প ঋণের সুবিধা গ্রহণ করতে পারেন। পূর্ণ সময়কালীন বা খণ্ডকালীন পড়াশোনা উভয় ক্ষেত্রেই কারো হেল্প ঋণ হিসাব করা হয় তিনি কতগুলি ইউনিট গ্রহণ করবেন তার উপর ভিত্তি করে। ব্রুস চ্যাপম্যান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, তিনি মূল হেক্স প্রকল্পটি তৈরি করেছিলেন। তিনি বলেন, শিক্ষাবর্ষ হিসেব করে নয়, বরং প্রতিটি ইউনিটের ভিত্তিতে এই ফি হিসাব করা হয়।
3: So if you enroll in a degree, you might do four units in first semester, and each of those units will cost a certain sum of money, and you incur a debt, which is the total of all of them. So one year, to illustrate, might cost you $3,000. But if the next year you only take one course, then your debt would only increase by about, $500 or something.
0: কোনো শিক্ষার্থী যত বেশি ইউনিট নেবেন তার হেল্প হিসাবে তত বেশি ঋণ যুক্ত হবে, আর যখন ঋণ পরিশোধের সময় আসে তখন সবার জন্য আলাদা করে ঋণ পরিশোধের হার হিসাব করা হয়। সাধারণত কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ঋণ অপরিশোধিত থাকে, তবে চাকরি হওয়ার পরে নিয়োগকর্তা সাধারণত প্রদেয় বেতন থেকে যখন আয়কর কেটে রাখেন তখনই তারা হেল্প ঋণ পরিশোধ করার জন্য আরও কিছু অতিরিক্ত পরিমাণ কেটে রেখে দেন। তবে এটি কেবল তখনই ঘটে যখন কারো বার্ষিক আয় একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়, এমনটাই জানালেন অধ্যাপক চ্যাপম্যান।
3: Currently that level is $52,000 a year, and then you'll pay a percentage of your income to repay the debt. It starts at 1%. So for example, if you've got a debt for $30,000, which would be not uncommon, and you don't start working in a job until 5 years later, nothing happens at all. When you earn $52,000, 1%, which is $520, will be taken off your debt until the debt's gone.
0: প্রত্যেকের হেল্প ঋণ পরিশোধ করার ক্ষমতা তার আয়ের উপর নির্ভর করে, এবং আমরা জানি সবার আয়ের পরিমাণ এক নয়। এর অর্থ হল হেল্প ঋণ নেওয়া প্রত্যেকেরই একটি আলাদা ঋণ এবং পরিশোধের জন্য ভিন্ন রকম ব্যবস্থা থাকে। অধ্যাপক চ্যাপম্যান উল্লেখ করেন যে এই ঋণ ব্যাংক থেকে নেওয়া ঋণের মতো নয়।
3: Bank loan, everybody has to pay a particular amount of money every month, and it's interest rate adjustments, and it's all very clear how long it takes. With HECS debt, some people will repay if they've got very high incomes in about 5 years, and some people won't pay until they leave the labour force. So it's very, very diverse, but the median time to repay an average kind of debt would be about 10 years.
0: অধ্যাপক চ্যাপম্যান বলেন, এই প্রকল্পের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা এটি

0: বিদেশি ছাত্র ঋণ প্রকল্পগুলি থেকে আলাদা করে থাকে। যেহেতু ঋণ পরিশোধ করা কারো আয়ের উপর নির্ভরশীল, তাই কেউ যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়, তবে সরকার তখন তার তখনকার পরিস্থিতি বিবেচনায় আনে।
1: If people are in trouble, they lose their job, or they're ill, or they're looking after an aged parent or a newborn child, they don't have to worry about repaying because the government will collect it later if their financial circumstances improve.
0: কেউ যদি হেক্স হেল্প বা ফি হেল্প ঋণের জন্য উপযুক্ত হন, তবে তাকে সম্পূর্ণ কোর্সের সময়কালীন কেবল একবার মাত্র আবেদন করতে হবে, বলেছেন রেনেই হিন্ডমার্শ। আর আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ।
2: Eligible students will be required to submit a request for HECS help form, which is provided by their university. And within this form, they'll need things like a tax file number or confirmation of an application for a tax file number, as well as their unique student identifier.
0: উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য দেখুন studyassist.gov.au এই ওয়েবসাইটটি। এসবিএস নিউজের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন মেলিসা কম্পাইনোনি, আর বাংলায় এটি রূপান্তর ও উপস্থাপন করলাম আমি তারেক নুরুল হাসান।
3: শ্রোতা বন্ধুরা, হেক্স লোন নিয়ে প্রতিবেদন শেষে এবার শুনব আরও একটি জমজমাট গান, শিল্পী আলী হাসান ও সহশিল্পীদের কণ্ঠ।

0: শুনছিলেন শিল্পী আলী হাসান ও সহশিল্পীদের কণ্ঠে এই জমজমাট গানটি। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থাকবে একটি পুরনো সাক্ষাৎকার শিল্পী চন্দ্রিমা চক্রবর্তীর সাথে, শোনার আমন্ত্রণ রইল।
1: SBS South Asian brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian radio. There is so much to explore. Check it out now on the SBS Audio app or website.
2: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
3: NITV's The Point, ek notun drishtikon. অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS On Demand এ।
4: SBS Kick Off,
5: the new music station celebrating football anthems from around the world.
6: Stand for Africa.
4: It's live now
5: on DAB Radio, the SBS Audio app.
6: We got the game
4: on. Online and SBS On Demand.
0: SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে। SBS বাংলা বিরতির পর আবারও অনুষ্ঠানের শেষ পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে। মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 18 জুন 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। এছাড়া আমাদের সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দেখতে পারবেন। এবার একটি সাক্ষাৎকার শিল্পী চন্দ্রিমা চক্রবর্তীর সঙ্গে, সাক্ষাৎকারটি পুনঃপ্রচার করা হচ্ছে। মেলবোর্নের বাসিন্দা সঙ্গীতশিল্পী চন্দ্রিমা চক্রবর্তী, তিনি একাধারে একজন সঙ্গীতশিল্পী, গীতিকার এবং ইউটিউবার। ইমাগনিক মোশন মিডিয়ার হয়ে তিনি মিউজিক কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন। তিনি 2018 সালে ZAPAC সুপারস্টার ফাইনালিস্ট ছিলেন এবং 2019 সালে টি সিরিজের মাধ্যমে সঙ্গীতে আত্মপ্রকাশ করেন। বার্কলি সং রাইটিং ক্রেডিটের অধিকারী চন্দ্রিমা সম্প্রতি জি টিভির সাথে মেগা মিউজিক্যাল শো ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরির কাজ করছেন। চন্দ্রিমা চক্রবর্তী আজ আমাদের সাথে আছেন, শুনবো তার সঙ্গীত সাধনার কথা। চন্দ্রিমা চক্রবর্তী, SBS বাংলায় আপনাকে স্বাগত।
7: নমস্কার সবাই, যারা SBS বাংলা শুনছেন তাদের আমার শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন।
0: তো শুরুতে আপনার সঙ্গীত জীবনের শুরুটা জানতে চাই। আপনার সঙ্গীত জীবন বেশ বর্ণাঢ্য, কিভাবে শুরু করলেন?
7: শুরুটা তো সেই বাড়ির থেকে, আমাদের ঠাকুর বাড়ির যেমন সঙ্গীত চর্চা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কথা বলছি, ঠিক সেইভাবেই মানে প্রচন্ড ভ্যারাইটি অফ মিউজিকের মাধ্যমে আমার বড় হওয়া। সেই ছোটবেলার থেকে দাদু গ্রামোফোনে বড়ে গুলাম আলী খান সা, পারভিন সুলতানা এদের রাগাশ্রিত গান শুনতেন, এদের ক্লাসিক্যাল দাদরা ঠুমরি শুনতেন। আমার বাবা প্রচন্ড রকম ভালোবাসতেন রফি, কিশোর, মান্না দে পুরনো গান, মা আবার শুনতেন ভজন, রবীন্দ্রসঙ্গীত। তো একটা বুঝতেই পারছি মানে প্রচন্ড ভ্যারাইটি অফ মিউজিকের মাধ্যমে ছোটবেলার থেকেই সেই গান শুনে শুনে গানের প্রতি আগ্রহ। তো সেই থেকে শুরু হয় সঙ্গীত চর্চা। আর আমাকে ক্লাসিক্যালে বাবা ভর্তি করেন, তো আস্তে আস্তে গানে ইন্টারেস্ট, গানের টেকনিক বোঝা শুরু হয় এবং ক্লাসিক্যালে বিশারদ করে ফেলি লখনৌ ঘরানার থেকে।
0: বলছিলেন যে আপনি ছোটবেলা থেকে পারিবারিক ভাবেই সঙ্গীতের চর্চা হয়ে আসছে আপনাদের পরিবার
7: ভীষণভাবে। হ্যাঁ,
0: কি আনুষ্ঠানিক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছেন, একাধিক ভারতীয় ভাষায় গান করেছেন, সে সম্পর্কে কিছু জানতে চাই।
7: যেমন বললাম, মানে বাড়িতে এত ধরনের গান হতো, গান চর্চা, আমার মা ডান্স ড্রামা করাতেন বাড়িতে, তো সেই থেকে বিভিন্ন ভাষায় ডান্স ড্রামা করা, ছোটবেলা থেকে শুনে আসছি বিভিন্ন ভাষায় গান। আমি আসামের বাসিন্দা, তো অসমীয়া গান শুনতাম, বাংলা ভাষা প্রচন্ড, বাংলা ভাষায় গান আর গান সঙ্গীত চর্চা বাড়িতে হতো। ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি, সেই সূত্রে আমার শেখা তামিল, কানাডা গান। স্কুলে ফাইন আর্টস টিচার আর মিউজিক টিচার আমাদের নানান ভাষায় গান শেখাতেন, যেটা আমরা পরবর্তীকালে স্কুল, ইন্টারস্টেট আর ন্যাশনাল লেভেলে পারফর্ম করতাম। তো সেই সূত্রে নানা ভাষায় গান শেখা আর বিভিন্ন ভারতীয় ভাষায় গান শেখার বা জানার উৎসাহটা রয়ে গেছে আজও সেই থেকে।
0: তো আমরা জানি যে আপনি বেশ কিছু মর্যাদাপূর্ণ সঙ্গীত আসরের প্রতিযোগিতায় ফাইনালিস্ট ছিলেন, তো সেই ইভেন্টগুলোর অভিজ্ঞতা কেমন ছিল?
7: দারুণ অভিজ্ঞতা, প্রত্যেকটা ইভেন্ট এত এত লার্নিং কার্ভ তৈরি করে প্রচন্ড ভাবে। আমি সেই ইন্ডিয়া থাকতে ভয়েস অফ ব্যাঙ্গালোরে প্রথম পার্টিসিপেট করি, তারপর ইন্ডিয়া জি সারেগামা, সবাই জানে জি সারেগামাতে আমি অংশগ্রহণ করি, অস্ট্রেলিয়া এসেও কন্টিনিউ করি জার্নি, তখন আমি মানে প্রপারলি অস্ট্রেলিয়াতে অ্যাজ এ এস্টাবলিশড সিঙ্গার নই, তো আমি জি এশিয়া সুপারস্টারে ফাইনালিস্ট হই, মেলবোর্ন থেকে টপ থ্রিতে গিয়ে সিডনিতে কম্পিট করি আমি। প্রচন্ড রকমের লার্নিং, প্রচন্ড ভার্সেটাইল সিঙ্গার্স, একদম টপ লেভেলের যাদেরকে বলে, ভালো লাগে একটা এত ভালো অনুষ্ঠান। তারপর জি সঙ্গম কলা গ্রুপের উইনার হই আমি। সো সঙ্গম কলা গ্রুপ হচ্ছে যেখান থেকে সোনু নিগম, শ্রেয়া ঘোষাল এরা উঠে এসছেন, সঙ্গম কলা গ্রুপের অস্ট্রেলিয়া চ্যাপ্টারের উইনার হই। সেইখান থেকে একটা প্রচন্ড রকমের জার্নি লার্নিং নিয়ে আজ ছোট বাচ্চাদের কম্পিটিশনের জাজ হিসেবে আমাকে ডাকা হয়। আমি ক্যাসি ট্যালেন্ট হার্ন, অস্ট্রেলিয়া গটস কিডস ট্যালেন্ট জাজ করেছি, তো ভীষণ রকমের জার্নি আর সেই লার্নিং গুলো আর ওই ইভেন্ট গুলোতে পারফর্ম করার অভিজ্ঞতাটা আজ ভীষণ ভাবে হেল্প করে আমাকে এই রিয়েলিটি শোজ গুলো জাজ করতে। আর সেই সাথে সাথে ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছি আমি জি টিভির জন্য খুব রিসেন্টলি, তো সব মিলিয়ে একটা ভীষণ বড় অভিজ্ঞতা হিসেবে।
0: আচ্ছা, তো আপনি অস্ট্রেলিয়ায় কতদিন ধরে থাকছেন?
7: 2010 থেকে।
0: তো আপনি বার্কলি সং রাইটিং ক্রেডিটের অধিকারী, তো সে সম্পর্কে একটু জানতে চাই।
7: আমাদের টিম আছে ইমাজনিক মোশন মিডিয়া, আমরা মৌলিক গান রিলিজ করি, প্রচন্ড রকম ভাবে কাজ করি আমরা, নতুন কম্পোজিশনস, নতুন লেখা, মার্কেটে কি চলছে সেই নিয়ে প্রচন্ড চর্চা করি আমরা, ডিফারেন্ট টাইপস অফ মিউজিক রিলিজ করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আরো আরো ভালো রকমের গান লেখার জন্য, আমি লিখতে পছন্দ করি অনেক রকমের গান লেখার জন্য, আমার প্রফেশনাল কিছু জিনিস জানা উচিত, তাহলে গানটা আরো ভালো হবে। তো সেই সূত্রে লাস্ট লকডাউনে আমি বার্কলি থেকে কোর্স করে ফেলি একটা, আর বার্কলি সং রাইটিং লিরিক্স রাইটিং এর কোর্স করে আজ একটু বেটার ভাবে, একটু স্ট্রাকচার্ড ওয়েতে গান বাজনা করতে পারছি আমরা, সুন্দর করে নতুন নতুন কম্পোজিশন রিলিজ করতে পারছি।
0: আপনি অস্ট্রেলিয়ায় পারফর্ম করেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী গুলাম আলী, গুলজার সাব, শ্রেয়া ঘোষাল সহ অনেকের সাথে, তো সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করুন।
7: দারুণ অভিজ্ঞতা, প্রথম আমার পারফরমেন্স গুলাম আলী সাবের সামনে, গুলজার সাবের সামনে, মানে প্রচন্ড হাত কাঁপুনি পা কাঁপুনি অবস্থা। সেই থেকে নিয়ে এখন প্রচন্ড রকম ভাবে সবার সাথে পারফর্ম করেছি, অস্ট্রেলিয়া থাকাকালীন প্রচন্ড এক্সপোজার পেয়েছি সবার সাথে পারফর্ম করার, তো সেই থেকে ভীষণ বড় অভিজ্ঞতা। আমি বিশ্বভারতীর প্রধান অধ্যাপিকা ছিলেন প্রমিতা মল্লিক, তখন ওনার সাথে পারফর্ম করেছি রবীন্দ্রসঙ্গীতে, শুভমিতাদির জন্য বেশ কিছু বছর আগে, শুভমিতা ব্যানার্জি কলকাতার, ওনার জন্য আমি বেশ কিছু বছর আগে মৌলিক গান লিখেছি যেটা এখনো আনরিলিজ। তারপর খুব রিসেন্টলি 2019 সালে স্বনামধন্য ব্যান্ড চন্দ্রবিন্দুর সাথে স্টেজ শেয়ার করেছি, এবং ছোট্ট একটা অভিজ্ঞতা, মেলবোর্নের বাসিন্দা আমাদের পুলকদার বাড়িতে একটা ঘরোয়া আড্ডায় অনিন্দদা, উপলদা, চন্দ্রিলদা এদের সাথে বসে, মানে বাড়ির অ্যাটমসফিয়ারে বসে গান করেছি, মানে স্টেজে গান করেছি একদিকে, একদিকে স্বনামধন্য সকলের সাথে বসে বাড়িতে ঘরোয়া আড্ডায়ও গান করেছি, তো ভীষণ রকমের এক্সপিরিয়েন্স এসব।
0: তো এখন আপনি কি করছেন বা আপনার কোনো ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে?
7: আমরা মৌলিক গান নিয়ে চর্চা করছি এখন, মৌলিক গান আরো রিলিজ করব 2022 তে, আরো রকমের ভালো কাজ করার ইচ্ছে, আমাদের গান যেন আরো বড় প্ল্যাটফর্মের মাধ্যমে রিলিজ পায়, সবার কাছে পৌঁছতে পারে, সেটাই চেষ্টা। আর আমরা ভ্যারাইটিজ অফ মিউজিক সবাইকে দিয়ে যাব উপহার হিসেবে।
0: তো সবশেষে জানতে চাচ্ছি আপনি কি আর কিছু যোগ করতে চান কিনা, এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান?
7: আমাদের গান আপনারা সবাই এইভাবে পছন্দ করে আমাদের পাশে থাকবেন, ইউটিউবে আমাদের চ্যানেল ইমেজনিক মোশন মিডিয়া সাবস্ক্রাইব করবেন, SBS বাংলা শুনবেন, আর আমার পার্সোনাল FB ইনস্টাগ্রামে চন্দ্রিমা CHONDRYMA চন্দ্রিমা বলে আমার হ্যান্ডেল, আপনারা আমাকে ফলো করতে পারেন। FB তে খুব রিসেন্টলি আমি অলমোস্ট 500K ফলোয়ার রিচ করেছি, সো থ্যাংক ইউ সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ শান ভাই আমার SBS বাংলায় আমন্ত্রণ করার জন্য, ভীষণ ভালো লাগলো কথা বলে, সবাই SBS বাংলা শুনবেন।
0: ধন্যবাদ চন্দ্রিমা চক্রবর্তী SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
7: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী সাক্ষাৎকারটি। এবার আজকের অনুষ্ঠানের শেষ গান শুনব, একটি দেশাত্মবোধক গান, এই শিল্পী চন্দ্রিমা এবং তার সাথে রয়েছেন সাহারা ঘোষ। চলুন শোনা যায়।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী ও শাহানা ঘোষের কণ্ঠে এই দেশাত্মবোধক গানটি দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলার অনুষ্ঠান শুনতে পাবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। প্রত্যাশা করছি সামনের দিনগুলো আপনাদের আনন্দে এবং অবশ্যই নিরাপদে কাটবে। আগামী সোমবারের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহান আলম। শুভরাত্রি।